0: বি বিষ্ণু নিকান্ত বাদল করা দমি দিবেন বড় উদরেকে নিকম বাদলে পা হম বিষ্ণু জয় জয় ওয়াজিবকে ওয়ারতবানি বিও কোস বাদলে হম মে ডাডি বড় কস কুড়াস আয়ু নিয়ে গো ওয়াই রে কানুদা কোনে ফরঞ্জি নে হিতাস দেমি বরঙ্গে নে সমাতন্তি হে লাশে দিবেহিন্নে হে লাশে দিবেহিন বিষ্ণু বি
1: ದಿವಿಹಿ ಬಾಹಕಿ ಹೆದಿ ಫೋದಿ ಕುರಿಲಮುಂ ಅಣ್ಣ ರೀತಿ ಬಾಹಕ ವೇರು ಎ ಬಹುಂ ವಾಹಕ ದೆಕ್ಕುಮ್ಗೆ ಫುರ್ಸತ್ ಲೆಮಕಿ ಲಿಬೆ ಫಾವರಿಟ್ ಕಮರ್ ದೆಕ್ಕ

আদি এদমিহুং কুরে জলুন সালামাবি মিহা এতদ্বহে ফহুন ইউসুগে ফানু মতিন হদাম বেগেম বুঞ্জে এ হুয়াফিনুগো মান তেবামিহুন না তিমং কিয়া দিফা হুসিমে ফাহে তেবামিহুং ইউসুগে ফানুগে আরিহা তিমং ফোনওয়াশে

0: মিখান্তাগ খাবার ফেতরগেন দিম রাষ্ট্রে গে আংহেনুগে বায়ক বনে ফুয়ে আল আজিজ গে আংহেনু একামলে গে আলো কুজ্জা গে কিবেন নুবায়খান্তক এদেনিয়ে হামাকাশরং একামলে গে হিবনি একুজ্জা গে লোবিম ফুরিফায় হামাকাশরং একামলে গে ওয়া খামাত্তিমাম্মেন দেখেনি বায়াম বেগম ওয়া ফুরেদুমেগে
1: দিবেহিএফএম দিবেহিন নায়ক নোমাদিহা একে মেগাহার্টস

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

ফাহে এউরেঙ্গে বাপ্পাগ আর হ্যাং এউরেন এমরে দিয়া হিন্দু এউরেন দেনবু এ আহরে মেঙ্গে বাপ্পায় তিমাম মেঙ্গে কক্ক তিমাম মেন্নায় কু নুফনু ব্যাফিনমা দেং তিমাম মেন্না মিনে দিনুম মানাবি এ ফাহে তিমাম মেন্না মিনে দে তো তিমাম মেন্নায় কু তিমাম মেঙ্গে কক্ক ফনু বাসে আদি হামা কশ্বরুং তিমাম মেং একালে ফানু বলহাট্টা রক্ষা তের কুরা হুসিময়।